0: যাইবে মা?
1: লালপাম্মা দুদাগি মা ইসা সেনা রাখি
0: যাইবে মা,
1: মাইতাই রাম্যাউরা বাসো এই গি উন বিনং তানা কালে সেনবি কপলাই পাকতা পারি গি থাওয়াই মিরেল না পলেম পলেম কৌদু না কই পাই পারম গদা বদো
0: সাইবে মা
1: মদোগি দামা মামাই না মাইরা দো কচ্চি মনে
0: যাইবে মা
1: ইমাগি পারি
0: যাইবে মা পথা বিরছি

ওয়েস্টার্ন মিউজিকে থৌরম তাবিরে থৌরম তাবির আকাশবাণী ইম্ফলগি কংলা চ্যানেল দিকে হজিক লানথুকচারি সকনাইবসংগিওয়ারি সিংগিওয়ারি নশিগি টাংকক্তা লোকচারি মহাত্মা গান্ধীগি অটোবায়োগ্রাফি আইগি সাহিত্যগি চাংয়ংওয়ারি হাইবদুদগি কেরানি আমসুং বিয়ারর কংগ্রেস ফামগদব নুমিত নিনি ওয়াটলমি গিয়ান খর তাব হেননব হাইদুনা আইনা কংগ্রেস অফিসত তৌব ইয়াবা সেবা খর তৌগে হাইনা চপ ইয়ুংন খলমি মরম অদুনা কলকাতাদ থুংলুব নুমিত আদুদগি হাউরদুনা আয়ুক খুদিং ইরু লুজথোকলগা আইহাক কংগ্রেস অফিসত হেক হেক চলমি বাবু ভূপেন্দ্রনাথ বসু আমসুং শ্রীজুত ঘোষালনা মতম অদুদ সেক্রেটারিসিং ওইরমি আইনা ভূপেন বাবুগি মনাকত চলগা তৌব ইয়াব থব খর পিবিউ হাইরমি মহাকনা আইগোন্দা মুন্ন ইয়েংলামি আমসুং হাইরাই আইগিদি থাবক ইরাই লৈজদে গোসাল বাবুগিদি আদোমনা তৌব ইয়াব থাবক খরা লৈরামবসু ইয়াই মঙ্গোন্দা আমুক্তা লেংবিউ মরম অদুনা আইনা মঙ্গোন্দা চলমি মহাকনা আইহাকপু খোংদগি টোন ফাওব ইয়েংলাগা মোমো নোকলাদুনা হাইরাই নাহাক কেরানিগি থাবক খর তৌব ইয়াইনা তৌব গামবিগদ্রা হই সৈদনা গামজগনি আইনা খুমলামি আইগি গামজাবা থাবক মখাইদি তৌজগে হাইদুনা ননাকত লাকজরিবনি মদুনিদনা নাহা হাইবদুদি মানা হাইরাই মঙ্গোন্দা কোইসিনদুনা লাইরিবা ভলুনটিয়ারসিং আদুদা অনসিল্লাগা মানা নোটসিল্লামি তারেদনা পাখং আসিনা হাইরিবা ওয়াসে আদুদগি আইগোন্দা অনসিনদুনা মখা তারাই ফরে আদু ওরবদি মাংদা লাইরিবা চিঠি মাপাই আসি উরেদনা ইয়েংগদৌব গাক্তনি চৌকি আদুদা ফামু আদুগা থাবক তৌব হৌরো আইগা উনবমি চাম চাম লাকি হাইবসে নংসু উরেদনা আইহাক কৈদৌনি হাইব খংদ্রে মখোই মায়ামবু উনগদ্রা নত্রগা কারি

0: ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯉꯥꯉꯣꯝ ꯀꯤꯔꯟꯅ ꯄꯥꯎ ꯄꯥꯖꯔꯤ ꯑꯍꯥꯟꯕꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯎ ꯑꯦꯁꯤꯌꯥꯟ ꯖꯨꯅꯤꯌꯔ ꯖꯨꯗꯣ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞꯇ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯂꯤꯟꯊꯣꯏ ꯆꯅꯝꯕꯝꯅ ꯁꯅꯥꯒꯤ ꯇꯀꯃꯥꯟ ꯂꯧꯔꯛꯄꯗ ꯌꯨꯠ ꯑꯦꯐꯤꯌꯔꯁ ꯑꯦꯟ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯒꯣꯕꯤꯟꯗꯥꯁ ꯀꯣꯟꯊꯧꯖꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯐꯣꯡꯗꯣꯛꯈ꯭ꯔꯦ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯕꯗꯒꯤ ꯏꯝꯐꯥꯜ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯂꯝꯕꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ 93 ꯂꯝꯕꯤ ꯐꯥꯎꯅꯗ꯭ꯔꯦ ꯁꯦꯝꯅꯤꯟꯕꯒꯤ ꯊꯕꯛ ꯀꯟꯅ ꯆꯠꯊꯔꯤ ꯀꯩꯔꯥꯎ ꯋꯥꯡꯈꯦꯝꯗ ꯃꯁꯛ ꯈꯪꯗꯕꯁꯤꯡꯅ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃ ꯅꯣꯡꯃꯩꯅ ꯀꯥꯞꯇꯨꯅ ꯍꯥꯠꯂꯝꯂꯦ ꯁꯪꯁꯗꯀꯤ ꯅꯣꯡꯖꯨ ꯃꯤꯐꯝ ꯉꯁꯤꯗꯒꯤ ꯍꯧꯔꯦ ꯕꯤꯔꯣꯙꯤ ꯁꯗꯁ꯭ꯌꯁꯤꯡꯅ ꯅꯤꯠ ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯄꯔ ꯂꯤꯛ ꯋꯥꯊꯣꯛꯀꯤ ꯃꯇꯥꯡꯗ ꯆꯔꯥꯡꯅꯕ ꯊꯣꯛꯄꯗꯒꯤ ꯁꯚꯥꯒꯤ ꯃꯤꯐꯝ ꯍꯟꯖꯤꯟ ꯍꯟꯖꯤꯟ ꯌꯩꯊꯣꯛꯈꯤ ꯑꯃꯁꯨꯡ ꯚꯥꯔꯠ ꯑꯃꯁꯨꯡ ꯃꯜꯗꯣꯚꯥꯒꯤ ꯃꯔꯛꯇ ꯂꯝ ꯀꯌꯥꯗ ꯇꯦꯡꯕꯥꯡ ꯄꯤꯅꯅꯕ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯈ꯭ꯔꯦ ꯖꯣꯔꯗꯥꯟꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯑꯦꯁꯤꯌꯥꯟ ꯖꯨꯅꯤꯌꯔ ꯖꯨꯗꯣ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞꯇ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯂꯤꯟꯊꯣꯏ ꯆꯅꯝꯕꯝꯅ ꯀꯤꯂꯣꯒ꯭ꯔꯥꯝ 30 ꯀꯥꯡꯂꯨꯞꯇ ꯁꯅꯥꯒꯤ ꯇꯀꯃꯥꯟ ꯂꯧꯔꯛꯄ ꯂꯩꯁꯥꯡꯊꯦꯝ ꯅꯨꯡꯁꯤꯊꯣꯏ ꯆꯅꯨꯅ ꯀꯤꯂꯣꯒ꯭ꯔꯥꯝ 52 ꯀꯥꯡꯂꯨꯞꯇ ꯂꯨꯄꯥꯒꯤ ꯇꯀꯃꯥꯟ ꯑꯃꯁꯨꯡ ꯈꯥꯏꯗꯦꯝ ꯇꯥꯏꯕꯪꯉꯥꯟꯕꯤ ꯆꯅꯨꯅ ꯀꯤꯂꯣꯒ꯭ꯔꯥꯝ 30 ꯀꯥꯡꯂꯨꯞꯇ ꯂꯨꯄꯥꯒꯤ ꯇꯀꯃꯥꯟ ꯂꯧꯔꯛꯄꯗ ꯌꯨꯠ ꯑꯦꯐꯤꯌꯔꯁ ꯑꯦꯟ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯒꯣꯕꯤꯟꯗꯥꯁ ꯀꯣꯟꯊꯧꯖꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯐꯣꯡꯗꯣꯛꯈ꯭ꯔꯦ ꯋꯥꯔꯣꯜ ꯑꯃꯗ ꯁ꯭ꯔꯤ ꯒꯣꯕꯤꯟꯗꯥꯁꯅ ꯍꯥꯏ ꯃꯈꯣꯏ ꯑꯍꯨꯝꯅ ꯆꯦꯝꯄꯤꯌꯟꯁꯤꯞ ꯑꯁꯤꯗ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯔꯕ ꯍꯩꯊꯣꯏ ꯁꯤꯡꯊꯣꯏꯕꯁꯤꯡ ꯎꯠꯇꯨꯅ ꯆꯥꯎꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯛꯄ ꯑꯁꯤꯅ ꯃꯅꯤꯄꯨꯔ ꯑꯃꯁꯨꯡ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤꯕꯨ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕ ꯐꯪꯍꯜꯂꯦ ꯃꯈꯣꯏꯒꯤ ꯀꯠꯊꯣꯛꯄ ꯑꯃꯗꯤ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯔꯕ ꯐꯥꯏꯇꯤꯡ ꯁ꯭ꯄꯤꯔꯤꯠꯅ ꯍꯧꯔꯛꯂꯤꯕ ꯁꯥꯟꯅꯔꯣꯏꯁꯤꯡꯗ ꯆꯥꯎꯅ ꯏꯊꯤꯜ ꯄꯤꯔꯒꯅꯤ ꯃꯈꯣꯏꯅ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯍꯦꯟꯅ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯅ ꯁꯥꯟꯅꯗꯨꯅ ꯃꯤꯡꯆꯠ ꯍꯦꯟꯅ ꯄꯨꯔꯛꯄ ꯑꯣꯏꯔꯁꯅꯨ ꯍꯥꯏꯅꯁꯨ ꯃꯟꯇ꯭ꯔꯤꯅ ꯐꯣꯡꯗꯣꯛꯂꯤ ꯍꯧꯈꯤꯕ ꯅꯨꯃꯤꯠ ꯈꯔꯅꯤꯗ ꯅꯣꯡ ꯂꯦꯞꯇꯨꯅ ꯆꯨꯕꯗꯒꯤ ꯏꯝꯐꯥꯜ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯂꯝꯕꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ 93ꯀꯤ ꯃꯐꯝ ꯀꯌꯥꯗ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯕ ꯂꯩꯈꯣꯝ ꯂꯩꯅꯥꯡ ꯆꯦꯟꯊꯕ ꯑꯃꯗꯤ ꯅꯨꯡꯖꯥꯎ ꯀꯌꯥ ꯀꯤꯟꯊꯔꯛꯄꯗꯒꯤ ꯂꯝꯕꯤ ꯐꯥꯎꯅꯗ꯭ꯔꯦ ꯉꯁꯤ ꯑꯌꯨꯛ ꯂꯝꯕꯤ ꯄꯔꯤꯡ ꯑꯁꯤꯒꯤ ꯑꯋꯥꯡꯈꯨꯜ ꯄꯥꯔꯠ 1 ꯑꯃꯁꯨꯡ ꯄꯥꯔꯠ 2ꯒꯤ ꯃꯔꯛꯇ ꯃꯤꯇꯔ 50 ꯁꯥꯡꯅ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯔꯦ NHIDCLꯒꯤ ꯄꯥꯎꯅ ꯍꯥꯏ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯔꯤꯕ ꯃꯐꯝꯁꯤꯡ ꯑꯗꯨ ꯁꯦꯝꯖꯤꯟꯕꯒꯤ ꯊꯕꯛ ꯀꯟꯅ ꯆꯠꯊꯔꯤ ꯅꯣꯡ ꯂꯦꯞꯇꯅ ꯆꯨꯕꯗꯒꯤ ꯂꯝꯕꯤ ꯁꯦꯝꯖꯤꯟꯕꯒꯤ ꯊꯕꯛꯇ ꯑꯄꯟꯕ ꯀꯌꯥ ꯊꯣꯛꯂꯤ ꯅꯣꯡ ꯆꯤꯡꯒꯤ ꯐꯤꯕꯝ ꯐꯒꯠꯂꯛꯂꯕꯗꯤ ꯂꯝꯕꯤ ꯁꯦꯝꯖꯤꯟꯕꯒꯤ ꯊꯕꯛ ꯍꯌꯦꯡ ꯅꯨꯃꯤꯗꯥꯡꯋꯥꯏꯔꯝ ꯐꯥꯎꯕꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯂꯣꯏꯔꯕ ꯌꯥꯏ ꯍꯥꯏꯅ ꯄꯥꯅꯔꯤ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯣꯅꯦ ꯄꯥꯎꯃꯤꯒꯤ ꯄꯥꯎꯗꯝ ꯑꯃ
1: ꯅꯨꯃꯤꯠꯇꯤꯅꯤ ꯅꯣꯡ ꯂꯦꯞꯇꯅ ꯆꯨꯈꯤꯕꯗꯒꯤ ꯅꯣꯅꯦ ꯖꯤꯂꯥꯗ ꯃꯍꯧꯁꯥꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯆꯥꯎꯅ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯤ ꯃꯐꯝ ꯀꯌꯥꯗ ꯂꯦꯟꯁ꯭ꯂꯥꯏꯗ ꯊꯣꯛꯂꯦ ꯑꯃꯁꯨꯡ ꯏꯂꯦꯛꯇ꯭ꯔꯤꯛ ꯂꯥꯏꯟꯁꯨ ꯃꯐꯝ ꯈꯔꯗ ꯌꯥꯈꯤꯗ꯭ꯔꯦ ꯂꯣꯡꯆꯨꯝ ꯑꯋꯥꯡꯈꯨꯜ ꯄꯥꯔꯠ 1 ꯑꯃꯁꯨꯡ ꯂꯣꯡꯆꯨꯝ ꯄꯥꯔꯠ 2 ꯈꯨꯜ ꯑꯅꯤꯒꯤ ꯃꯔꯛꯇ ꯂꯩꯕ ꯆꯦꯅꯦꯜ ꯅꯝꯕꯔ 81+200 ꯆꯥꯎꯅ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯈꯤꯕꯗꯒꯤ ꯉꯁꯤ ꯑꯌꯨꯛꯇꯒꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ 37 ꯏꯝꯐꯥꯜ ꯖꯤꯔꯤꯕꯝ ꯂꯝꯕꯤꯗ ꯒꯥꯔꯤ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟ ꯌꯥꯈꯤꯗ꯭ꯔꯦ ꯔꯣꯛꯁ꯭ꯂꯥꯏꯗꯁꯤꯡ ꯁꯦꯡꯗꯣꯛꯄꯒꯤ ꯊꯕꯛ ꯍꯧꯖꯤꯛ ꯀꯟꯅ ꯔꯣꯗ ꯀꯟꯁꯇ꯭ꯔꯛꯁꯟ ꯀꯝꯄꯅꯤ ꯑꯣꯏꯔꯤꯕ ABC ꯍꯥꯏꯅ ꯆꯠꯊꯔꯤ ꯑꯗꯨꯕꯨ ꯅꯣꯡ ꯂꯦꯞꯇꯅ ꯆꯨꯈꯤꯕꯗꯒꯤ ꯊꯕꯛ ꯁꯨꯕꯗ ꯑꯄꯟꯕ ꯄꯤꯔꯤ ꯑꯃꯁꯨꯡ ꯂꯦꯞꯇꯅ ꯅꯨꯡ ꯂꯩꯕꯥꯛ ꯀꯤꯟꯊꯔꯤ ꯅꯣꯡꯁꯤꯡꯒꯤ ꯐꯤꯕꯝ ꯈꯔ ꯐꯒꯠꯂꯛꯂꯕꯗꯤ ꯍꯌꯦꯡ ꯅꯨꯃꯤꯗꯥꯡꯋꯥꯏꯔꯝꯗꯗꯤ ꯒꯥꯔꯤ ꯊꯧꯅꯍꯟꯕ ꯉꯝꯅꯤꯡꯉꯥꯏ ꯍꯣꯠꯅꯒꯅꯤ ꯍꯥꯏꯅ NHIDCLꯒꯤ ꯑꯣꯐꯤꯁꯤꯌꯦꯜ ꯑꯃꯅ ꯐꯣꯡꯗꯣꯛꯂꯛꯂꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯄꯥꯎꯒꯤꯗꯃꯛ ꯂꯣꯡꯃꯥꯏ ꯅꯣꯅꯦ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯦꯗꯀ꯭ꯋꯥꯔꯇꯔꯗꯒꯤ ꯑꯒꯨꯏ ꯀꯥꯃꯩ
0: ꯏꯟꯗꯤꯌꯥ ꯃꯦꯇ꯭ꯔꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯏꯝꯐꯥꯜ ꯁꯦꯟꯇꯔꯅ ꯍꯥꯏꯔꯤ ꯍꯌꯦꯡꯁꯨ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯐꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯇ ꯅꯣꯡ ꯆꯨꯒꯅꯤ ꯁꯦꯟꯇꯔ ꯑꯁꯤꯅ ꯊꯥꯗꯣꯔꯛꯄ ꯁꯦꯔꯣꯜ ꯑꯃꯗ ꯍꯥꯏ ꯃꯐꯝ ꯈꯔꯗꯗꯤ ꯑꯈꯥꯛ ꯑꯔꯥꯎ ꯌꯥꯎꯅ ꯅꯣꯡ ꯆꯨꯔꯕ ꯌꯥꯏ ꯃꯊꯪꯒꯤ ꯅꯨꯃꯤꯠꯇꯅ ꯔꯥꯖ꯭ꯌ ꯑꯁꯤꯒꯤ ꯖꯤꯂꯥ 13 ꯅꯣꯡ ꯆꯨꯒꯅꯤ ꯖꯤꯂꯥꯁꯤꯡ ꯑꯗꯨꯗꯤ ꯇꯃꯦꯡꯂꯣꯡ ꯁꯦꯅꯥꯄꯇꯤ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯅꯣꯅꯦ ꯕꯤꯁꯅꯨꯄꯨꯔ ꯊꯧꯕꯥꯜ ꯀꯛꯆꯤꯡ ꯇꯦꯡꯅꯧꯄꯜ ꯆꯥꯟꯗꯦꯜ ꯆꯨꯔꯆꯥꯟꯄꯨꯔ ꯑꯃꯁꯨꯡ ꯐꯦꯔꯖꯣꯜꯅꯤ ꯁꯤꯕ ꯁꯦꯅꯥ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯄ꯭ꯔꯁꯤꯗꯦꯟ ꯑꯦꯝ ꯇꯣꯝꯕꯤꯅ ꯍꯥꯏꯔꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯑꯋꯥꯕ ꯐꯤꯕꯝ ꯀꯌꯥ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯤꯕ ꯑꯁꯤ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯀꯣꯟꯁꯤꯒꯦ ꯍꯥꯏꯅ ꯈꯟꯅꯕꯒꯤ ꯃꯍꯨꯠꯇ ꯔꯥꯖꯅꯤꯇꯤꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯂꯧꯅꯕ ꯄꯥꯡꯒꯜ ꯉꯥꯡꯅꯕꯒꯤ ꯊꯧꯑꯣꯡꯁꯤꯡ ꯆꯨꯝꯗꯦ ꯏꯝꯐꯥꯜ ꯉꯁꯤ ꯄꯥꯎꯃꯤꯁꯤꯡꯒ ꯎꯟꯅꯕ ꯑꯃꯗ ꯁ꯭ꯔꯤ ꯇꯣꯝꯕꯤꯅ ꯍꯥꯏ ꯆꯍꯤ ꯑꯁꯤꯒꯤ ꯑꯣꯛꯇꯣꯕꯔ ꯊꯥꯗ ꯃꯍꯥꯔꯥꯁꯇ꯭ꯔꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯉꯁꯤꯒꯤ
2: ꯃꯔꯨꯞ ꯂꯣꯡꯃꯤ ꯏꯆꯤꯜ ꯏꯅꯥꯎꯁꯤꯡ ꯑꯗꯣꯝꯒꯤꯗꯃꯛ ꯑꯅꯧꯕ ꯅꯨꯡꯉꯥꯏ ꯄꯥꯎꯖꯦꯜ ꯑꯃ ꯄꯨꯗꯨꯅ ꯂꯥꯛꯆꯔꯦ ꯂꯧꯗ ꯇꯥꯕ ꯃꯌꯣꯜ ꯆꯤꯛꯄꯤ ꯃꯅꯥ ꯀꯣꯟꯁꯤꯟꯕꯤ ꯎꯇꯣꯡ ꯇꯤꯟ ꯑꯃꯗꯤ ꯃꯍꯤ ꯆꯨꯞꯄꯤ ꯂꯣꯏꯅꯅ ꯂꯩꯅꯨꯡꯗ ꯂꯩꯕ ꯃꯤꯠꯅ ꯎꯗꯕ ꯇꯤꯜ ꯃꯈꯜ ꯀꯌꯥꯕꯨꯁꯨ ꯑꯃꯨꯛꯇꯗ ꯍꯥꯠꯄ ꯉꯝꯕ ꯇꯤꯜꯍꯥꯠ ꯍꯤꯗꯥꯡꯅꯤ ꯁ꯭ꯇꯦꯝꯂꯤ ꯍꯤꯗꯥꯡ ꯃꯆꯜ ꯑꯍꯨꯝ ꯄꯨꯟꯗꯨꯅ ꯁꯦꯝꯕ ꯑꯇꯣꯞꯄ ꯀꯝꯄꯅꯤ ꯑꯃꯠꯇꯅ ꯄꯨꯊꯣꯛꯇ꯭ꯔꯤꯕ ꯇꯤꯜꯍꯥꯠ ꯍꯤꯗꯥꯡꯅꯤ ꯂꯧ ꯁꯪꯒꯝ ꯑꯃꯗ ꯁ꯭ꯇꯦꯝꯂꯤ ꯀꯦꯖꯤ ꯑꯃꯈꯛ ꯆꯥꯏꯕꯅ ꯅꯨꯃꯤꯠ 95ꯅꯤꯗꯤ ꯇꯤꯜ ꯃꯈꯜ ꯀꯌꯥꯗꯒꯤ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯉꯥꯛꯊꯣꯛꯄ ꯉꯝꯂꯤ ꯂꯧꯃꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯠ ꯄꯥꯡꯂꯁꯦ ꯁꯦꯜꯁꯨ ꯆꯪꯗꯕ ꯇꯤꯜ ꯃꯈꯜ ꯀꯌꯥꯕꯨꯁꯨ ꯑꯃꯨꯛꯇꯗ ꯍꯥꯠꯄ ꯉꯝꯕ ꯁ꯭ꯇꯦꯝꯂꯤ ꯐꯪꯐꯝ ꯊꯧꯖꯥꯜ ꯑꯦꯒ꯭ꯔꯣ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯒꯣꯜꯕꯟ ꯃꯩꯅꯣ ꯂꯩꯔꯛ
0: ইম্ফল ইস্ট জিলাগি কৈরাও ওয়াংখেমগি স্টেট টিবি হসপিটাল মনাক্ত লাইবা ইয়ুম আমাদা মসক খংদবসিংনা গসে ইউ আঙনবদা মিয়ই আমন নোমাইনা কাপতুন হালমলে মিয়ই এসিগি লয়নাবিনা থাংনা থিলমলে হাইরি পুলিশকি পাউন হাই থৌদো অসিগি মতাংদা কেস আমা ইরিলবুং পুলিশ স্টেশনদা রেজিস্টার তৌখ্রে মখা তানা থিজিন হুমজিনবগি থাবক চথারি আসি ভাকসাং আদু জেনিমসকি মোকতা পোস্ট মর্টেম তৌনবগিদমক থামখ্রে সোকলবা নুপি আদুগি ফিভম লুসিলকপদগি সিজ হসপিটালদা রিফার তৌখ্রে হারি আমরোমদা সেকুরিটি ফোর্সনা উখ্রুল জিলাগি থাওয়াই কুকি খুলদা থিবহুমগি থাবক চথবদা মফম আদুদা সারম্বা বঙ্কর আনি ঠুগাইখ্রে বঙ্কর সিং আদুদগি সিঙ্গল ব্যারেল রাইফল আনি তোমান তোমানব নমই সিংগি নমই মরু খরা ম্যাগজিন যাওব পিস্তল আমগ লয়না আতাই পলম খরসু ফংলে হারি সান্দেল জিলাগি সানলুক ভিলেজ তাসে আসাম রাইফলস না সিন্দুনা কম্প্রিহেন্সিভ প্রি রিক্রুটমেন্ট মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প আমা পাংটোক্রে আই জি এয়ার সাউথ কি পাউন হাই ক্যাম্প আদুদা মফম আদুকি নুপা মসা আমসুং নুপি মসা পুন্ন কুন্থ্রান সরুক ইয়াকি ক্যাম আসি মফম আদুকি নাহারোল সিংবু লামজিংদুনা মখোইকি হেন ফব তুংলামসেট আমা সেমনানবগি পানদমদা পাংটোকপনি হাইরি আমরোমদা টেকনোপল জিলাগি লামলং খুনৌদা আসাম রাইফলস না সিন্দুনা লেমন লাইংবগি ক্যাম্প আমা পাংটোক্রে ক্যাম্প আদুদা পুন্ন মিয়ই সাম কুন্তরুক লাইংকি মনু হুঞ্জিনব মফম মিয়ামগি আনা লাইংগি থাবকতা মতেন পাংনবগি ওয়াখলোনদা লেমন লাইংবগি ক্যাম্প আদু পাংটোকপনি হাইরি সান্দেল জিলাগি মনু চনলাইব লারোংদা ngarang আসাম রাইফলস না সিন্দুনা ngamkhai lamda laiba tongan tonganbu khul taret ki khunja singamadi civil society organization singa unaduna wari shabagi thoruma ma pangthokre mafamadu gi ngaksel gi thabakta khunja singna mateng pangnabu gi wakalonda thorumadu pangthokpani hairi thama chumna chathagada ba sumang lela workshop ngasidagi imphal gi palace compound laiba iboyama sumang lela singlenda haukre কুন্থ্রানিথু সুবা সুমাং লীলা ওয়ার্কশপ আসে মথং থাকে তারামাপন ফাউব চটগনি হন্ডক সহি আসে ওয়ার্কশপ আসে মরুয় মরং পর্বদ ইম্ফম ওরগ পাংটোকনি হৌদপগি থরমদা আর্ট এন্ড কলচার গি জয়েন্ট ডিরেক্টর জি ধর্মদাস শর্মা মণিপুর স্টেট সুমাং লীলা কাউন্সিল গি প্রেসিডেন্ট হওয়াইবম বুধি সরুক ইয়াকি আচুম্ব কেয়ার খনব ফাইনেন্সিয়াল লিটারেসি কমদং হকসং ফাইগদি হবদ আহমলুক সুব কেয়ার কাউন্সিলিং আমরং সুগুনু আওয়াং লাইকাইব সিংতম ইংলিশ স্কুল পাংটোক্রে ওয়ার্ল্ড মিটাই কাউন্সিল মণিপুর স্টেট ইউনিট না ইডু প্লাস স্কিলস প্রাইভেট লিমিটেড আমি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অয়নাম সোমবুঙ্গ পুন্ন খুসমদ পাংটোক্প থরম কাউন্সিল আসে মণিপুর স্টেট ইউনিট কি প্রেসিডেন্ট পি এস বসন্ত মরুয় মিয় কয়া সরুক ইয়াকি পুন্ন মহিরো শ্যাম ইয়ংখ্যই হেনমনা থরম সরুক ইয়াকি থাকি পোথারব আই জি পি এস মংলেম যাওব ওয়ার্ল্ড মিটাই কাউন্সিল মণিপুর স্টেট ইউনিট কি এডভাইজার ওনব তারাম উপগি থরম পাংটোকি আকাশবাণী ইম্ফাল পও তাবিরি সংসদ কি নংজু মিফম গসিদগি হৌরে লোকসভাদা আয়ুক পুং তারামাথোইদা সভাগি মিফম হেক হৌবগা হন্দক্ত লাইখিদব সভাগি সদস্যসিং ওরম্ব মিয়ই তরুকি মফমদ আওয়াব ফোংদোকি কাতারগি ফাদার আমির শেখ হামদ বিন খালিফা আল থানিগি মফমদসু সংসদ আওয়াব ফোংদোকি আওয়াব ফোংদোকপদুদ সরুক ইয়ারদুনা লোকসভাগি অধ্যক্ষ ওম বিরলানা হাই শেখ হামদ বিন খালিফানা ভারত আমসুং কাতারগি মারি ফগত হব হবদ লোরম থৌদান থয়দক সিংথানিগাইনি মসাগে সহি তারানিপান সুবদগি কাতারগি আমির ওইন থৌদান লোরকুনা হজুক উরিব আনৌব মতামগি কাতার আসি সঙ্গতনব ইম্ফম থলমকি হাইনসু শ্রী বিরলান সিংথাকি তুমদ আদকসন ওয়াহং পাখুংগি মতাম লোকনব হনরকপদ কংগ্রেস আমসং সমাজবাদী ইয়াউনা বিরোধী সদস্যসিংনা নিট এক্সামিনেশন পেপার লিক ওয়াথোকি মতাংদ পুখলকতুনা সভাদ চরাংনব থোকি তুমদা দক্ষনা সভাগি মিফম নুমিজুম্ব পুং তারানিথোই ফাউব ইয়াইথোকি নুমিজুম্ব পুং তারানিথোইদ সভাগি মিফম আমুক হন্ন হৌবগা বিরোধী সদস্যসিংনা মখা তান খোলাও কেয়া লাউদনা খোংজং সংসিলাকি তুমদ নুমিজুম্ব মতুং পুংখাই চটপ ফাউব সভাগি মিফম ইয়াইথোকি মতাম আদু ইয়াউবগা সভাগি মিফম আমুক মখা চথনব হনবদসু নিট পেপার লিক ওয়াথোকি মতাংদ বিরোধী সদস্যসিংনা ইয়ানিংদব ফোংদোকি রাজ্যসভাদ আসি মিফম হেক হৌবগা নৌন খলব আমসুং আমুক হন্ন খলব সদস্যসিং ওয়াসক লৌকি তুমদ সভানা হানগ সদস্যসিং বলবীর কে পুঞ্জ স্বপন সাদন বোস Rangasai Ram Krishna Amasung Aish Hanuman Thapagi Mafamda Ikai Khumnaba Utki Maduga Tungda Birodi Lusingba Malik Arjun Khargena Net Examination Paper Leak Watoki Matangda Sabada Pukhatna Bahanaki Maduda Sarangnaba Thokpadagi Sabagi Mifamna Yungwa Pung Tarani Thoi Phawu Yai Thokki Matungda Su Amuk Hanna Mifamma Ka Chathaba Yadabadagi Numin Yungwa Watung Pungkhai Sarpa Phawba Sabagi Mifam Yai Thokki Law Amasung Justice Mantri Arjun Ram Meghwalna ngasi Supreme Court Number of Judges Amendment Bill lisingani kuntaruk Lok Sabha da puthokre Bill asi da Supreme Court Number of Judges Act lisingma samapan yankai tarpu he nama pangan kankat anduna Supreme Court ki just kuntra humde ki kuntra tareta hengat nabu apam yauri sahi asi gi meda Rashtrapati Draupadi Murmu na Supreme Court ki just ki masing asi kuntra humde ki kuntra tareta hengat nabu ordinance sama laukthoki bani Bharki Rashtrapati Draupadi Murmu Masung Moldova ki Rashtrapati Maya Sudana Lebak Anigi Markta Lainaba Mari Hena Chashin Hana Bapum Kya Khanakri Moldova ki Sishinauda Ngashi Lusingbani Nwari Saniki Baduda Lalol Itik Selthadaba Agriculture, Healthcare, Renewable Energy, Digital Public Infrastructure, Artificial Intelligence Masung Innovation Singbulam Kyada Pakthok Shauktok Natengbang Pinanabu Wari Saniki Mute Kambu Gitakta Pangtok Kibami Fumadugitunda, Punna Tokpa Cherola Madahai, Rashtrapati Draupadi Murmugi, Ahan Bamasung, Aitihasik Oiba Kongchadasina, Laiwak Anigi Marakta Lainava Mari, Hena Chashin Hanbada, Chaung Namateng Oiragani. Kendriga Civil Aviation Mantri Kinjarapu Ram Mohan Naiduna, United Arab Emirates ki Economy and Tourism Mantri Abdullah bin Tak Al Marirga, New Delhi da Unaduna, Aviation Gilamda, Tengbang Pinanaba Wari Shanakre. Sri Naiduna social media the Thaglak Puwarola Madhai, aviation sector Marwaina, maintenance, repair and operation Namasung, manufacturing Gilamda, Laiwak Anina Tengbang Pinaba Hangat Ananaba, Wapam Kaya Kanaki. Laiwak Anigi Marakta, aeroplane fighter Paising Sang Hangat Anabasu, Lusingba Anina, Unaba Duda Kanaki. Laiwasiki Tongan Tuan Opam Singda, Nong Left and Chuba Gimyangi Mahoksagi Punshi, Akai Pire. Assam the Nong left in a shoe with the Girajo the Gitonton of Pumsing the Ishaugi Awao Magnari. Upper Assam Gitonton with Zilla Singda, merely Sinkea Ishaugi Awao Magnari. Assam State Disaster Management Authority Paumatungina, Rajadu Gizilla Nipanda, Ishaugi Awao Magnari. Zilla Singadu di Demaji, Dribugar, Saraidio, Lakimpur, Sibsagar, Tinsukia, Udalguri Masung, Jorhatni. Hausik Sanabagi Pau, Naurem, Victor Dagi.
3: Sri Sri Gopal Dev Kankuna Sinduna Pangthokliba Tara Suba Let Mangsatabam Iboyaima and Punyabati Memorial League Kam Knockout Kang Tournament Lisingani Kuntaruki Ngasi Sanakiba Matchta LSK Kankutna KKCO Kankutpu Panjal Kunhumdoi Taramathoida Thoikre Hayeng Gopal Dev Kankutka Thangmaiban Kankutka Sanagani Bharat Amasung England gi ahum suba Amasung Aroiba ODI match ta England na Bharatpu run kuntareta thoikre Masiga loinana match ahum gi series ase England na ani amada mai pakre ngarang sanakiba match ta apiba over yankhaida England na run chahum marifutara tret lowki madugi paukhumda Bharat na over yankhaida wicket tare turaga run chahum humphu lowki Spain na FIFA World Cup lisingani kuntaru ki champion oire ngasi ayuk angan bada New York ke New Jersey Stadium da sanakiba final match ta Spain na mamangi champion Argentina bu panjal amasino da maithi ba PK Spain gi amata ngairba panjal adu Ferran Torres na extra time gi matam da chankibani France ki Kylian Mbappe na punna panjal tara chanduna World Cup asida khwaidagi yamna panjal chanba ngamba sanaroi oiduna Golden Boot ki mana phangki Spain gi sanaroi Rodri na Golden Ball Spain gi goalkeeper Unai Simon na Golden Glove ki mana phangki Kiran
0: Aroi Badamar Weo Pau Amohanna Asian Junior Judo Championship the Manipur Gilin Toy Chanamamna Sanagi Takaman Lorkpada Youth Affairs and Sports Mantri Govindas Kontokjam Nungayo Fongdokre Sing Ning Kavidagi Imphal Jiribam Lambi National Highway Kuntrataret Lambi Pongnadre Samdin Bagi Thabak Kanna Shatari Kaira Wang Kem the Masa Kangdabas Namio Emma Nongmina Kap to Nahalam Lay Sansar ke nongjumi phamga sidagi haure birodi sadasya singna net exam paper likwa thoki matang da sarang na bathok padagi sabagi mipham hanjin hanjin jai thoki amashung bhar amashung Moldova gi marakta lam ke ada tengbang pinaba hengat hanana bawari shanakre paulo jare
4: Akashwani Imphal gi kangla channel gi thoramni adomne tabiri basi ꯍꯧꯖꯤꯛ ꯑꯃꯨꯛ ꯄꯨꯖꯔꯛꯂꯤ ꯐꯤꯜꯝ ꯏꯁꯩ ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯑꯁꯤ ꯌꯣꯠꯀꯤ ꯊꯝꯃꯣꯏ ꯐꯤꯜꯝꯗꯒꯤ ꯑꯦ ꯀꯦ ꯌꯥꯡꯒꯣꯏꯅ ꯁꯛꯄ ꯑꯣꯖꯤꯠ ꯕꯥꯕꯨ ꯅꯤꯡꯊꯧꯖꯝꯅ ꯁꯩꯔꯦꯡꯕ ꯑꯗꯨꯒ ꯅꯅꯥꯎ ꯁꯒꯣꯜ ꯃꯥꯡꯅ ꯁꯩꯔꯥꯡꯕ ꯏꯁꯩꯅꯤ ꯈꯨꯗꯣꯜ ꯇꯧꯖꯔꯤ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ꯫

ফিল্ম ইসাইগি অরুইব আসি অমম্বশু অংহানবনি ফিল্ম দগি কুঞ্জবিহারি নসকপা কেশি রবিন আমাদি প্রেমিলা অনিপুনা সাইরেংবা হামোম নাইবনা সাইরাং বিষয়নি পুনা তামিনাসি।